բեժը սուրի ծրորքի էր ու քո խորդ գրնակը հավքարի աբուրի ու դարյայի եկ ու դնավ վրա հրդու ալատյան դա ոզիրե կարն դարբարի ու կուչպերան էր սուրի է ասադը շեբանի ռոժա չրշմի բիսնեհի էք ու ծիր մհի լշամի պայի տախտապիշ ու ազիալ պարզգա հաբանգանավենդի է ծրորքի է فاتح کو کار همان کریا. اود آماده بودنی پیروزگاه کو پارسگاه بانگانه دنبال دولتی دیجی که اون آمده یا سوریه. سفوان رسلان جبو کو کود بیچکرنا کاو کو کارگاه اینجی کود بیچکرنا کاریه. خود کرنا که هفکاری آبوري و اداریایی دنبال هر دو ولاتیان ده. لگوری را کندن وزارت کارن درفای و کشوران هر دو عالیه. مکانیزمیه کو اکتیف کرنا کای پیوندیم بانگی کو. پشتوانیا بازرگانیا او و برهینین کو پشخستنا کو هرگلین کو دناب برا سازین ده یردیا کو هواشی دکه او گود بیجا کرنه. افجی بیناجی پشتی کنزا کرنه که پایمانه که دناب برا پارسگه ها بانگانه

ու դպեժն սուրի ծրորքի էր, ու կողորդ գրնակը հավքարի աբորի ու դարյա եկ ու դնավ վրա հրդու ալատյան դա, ոզ երեկարն դարբարի ուկուչ բերան է սուրի է ասադշի է բանի, ռոժա չրշմի, բիսնեհի է կուցիր մհի, լշրամի պայի տաղտապիշ ուազի ու դը ամադաբունեի պեր ռզգահակո պարզգահաբանգանը դվնև դորլետի դիժիքո նավենդայա սուրի է, սավուան ռսլան ժվուկո, ուտ բեջակրինակա ուկո, կարգը հենգժիք ուտ բեջակրինակարի են, խորդ կրինակը հավկարի ապուրի ու դարյայի դնավ վրա հրդու ալատյան դ لگوری را کندنی وزارت کارن در وای و کوچ بران هر دو آلیان مکانیزمین کو اکتیف کردن کای پیوندیم بانگی کو پشتوانی بازرگانی او و برهینین کو پش خستنا کو هرگلین کو دنام برا سازین در یاردیا کو هواشی دکه او گوی پیجا کردن اف جی بینا جی پشتی کن زکرن که پایمانه که دنام برا پارزگاه بانگان افندیه یا سوریه و بریاریا وکرنا کاجی کو محمد صفوان اسلام دا و سروکی بنگانا فندیه یا چورکی جی فاتح کو کارهان دا جی کو دیده جی بریاریا وکرنا که حسابه کی فرمیش بو بنگانا فندیه یا سوریه لی چورکی جی دیده و لیگل کو حسن کرنا که ماما دالی انکو دریایی و بازرگانی انکو دنا برا هر دو والاتیان دا و هر وحا جی اف جوینا دا چرچوبه یا پایتکت کو پیکتنا که انجاما جوینه دا فرمیده انکو دنا برا هر دو آلین دا تی کش بو تمام کردن که هفکاری تکنیکی دنف برا بانگانا وندیا سوریه دا و بانگانا وندیا ترکیه دا دوار دریایی دا جی بانگی دا یا کامپانیین کو فروتگه هین کو یا سوریه دست بکردن که نویا کو گشتان کو دنف برا شامی و کو مدانه کو جی من واری داجی 11 تباخی داجی پیدی که و هر روزان جی سه شمیم.